আকাশবাণী বারিপদা। আজি শনিবার 1948 শতাব্দ জ্যৈষ্ঠ নৌ দিন, ইংরেজি 2026 মসিহা মে মাস 30 তারিখ। আমার শ্রোতাবন্ধুমানক সকালের শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আজির অধিবেশন। কার্যক্রম প্রচারিত হেউছি এফএম ব্যান্ডে 102.9 মেগাহর্টজ যোগে। স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল 5টা বাজে 57 মিনিট।

0: আচ্ছা, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি শান্তনু কুমার রথ।

0: আপনমানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্রর সময় বর্তমান সকাল 7টা বাজি 15 মিনিট হেবাকু যাউছি। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সম্বাদ।
1: আকাশবাণী সম্বাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। নূতন সুরক্ষা আহ্বানগুড়িকর দৃঢ়তার সহ মোকাবিলা পাই বিএসএফ অতিরিক্ত দায়িত্ব দিয়াযিব কহিলে স্বরাষ্ট্রমন্ত্রী। সমগ্র শিক্ষা অভিযানের বিস্তৃত সমীক্ষা করে এহাকু অধিক স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করিবা উপরে কেন্দ্র শিক্ষামন্ত্রী গুরুত্ব আরোপ। রুষ ইউক্রেন সংঘর্ষ শেষ পর্যায়ে পৌঁছেছি কহিলে রুষ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আজিঠার পাঁচদিনিয়া ভারত গস্তরে আসুচ্ছন্তি মিয়ানমার রাষ্ট্রপতি এবং আইপিএল ক্রিকেটরে আসন্তাকালি গুজরাট টাইটন্স ও রয়্যাল চ্যালেঞ্জর্স মধ্যে হব ফাইনাল ম্যাচ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কহিছন্তি বিভিন্ন পরিস্থিতিরে দেখা দেউথিবা সুরক্ষা আহ্বানর দৃঢ়তার সহ মোকাবিলা পাই সীমা সুরক্ষা বল বিএসএফ কু অতিরিক্ত দায়িত্ব দিয়াযিব। গতকালি গুজরাটর ভুজরে বিএসএফ অধিকারী সহ আলোচনা সময় শ্রী শাহা এহা কহিছন্তি। ভারত পাকিস্তান সীমায় বিএসএফ র দুইটি আউটপোস্ট কু মন্ত্রী শ্রী শাহা উদ্ঘাটন করিছন্তি।
2: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
1: বিএসএফ প্রতিষ্ঠাকু 60 বর্ষ পূরণ হইতিবা বেলে সীমা সুরক্ষায় বিএসএফ র কার্যধারাকু সম্পূর্ণ রূপান্তরণ করিবা পাই নিষ্পত্তি নিয়া যাইতিবা শ্রী শাহা কহিছন্তি। সীমা সুরক্ষা ক্ষেত্রে পারম্পরিক পদ্ধতিকু পরিবর্তন করি আঞ্চলিক সুরক্ষা ব্যবস্থা প্রচলন উপরে শ্রী শাহা গুরুত্ব দেইছন্তি। সে কহিছন্তি আঞ্চলিক সুরক্ষা ব্যবস্থায় বিএসএফ জওয়ানক সহ জনসাধারণ প্রশাসন স্থানীয় পুলিশ এবং সামরিক বাহিনী মধ্যে প্রাথমিক দায়িত্ব সামিল হব। স্বরাষ্ট্রমন্ত্রী কহিছন্তি স্মার্ট সীমা সুরক্ষা প্রকল্প অধীনরে সীমার সুরক্ষা গ্রিড সুদৃঢ় করিবা পাই উদ্যম চালিছি। এথিরে কোটি কোটি টাকা নিবেশ করা যিবা সহ ওয়াচ টাওয়ার রাডার এবং অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যা ব্যবহার করা যাউছি। গ্রিড প্রতিষ্ঠা হওয়ার পরে দেশের সীমা লঙ্ঘন করিবা পাই কেই সাহস করিবে নাহি বলি শ্রী শাহা কহিছন্তি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমার তারবাড় স্থাপন পাই পশ্চিমবঙ্গ সরকার জমি যোগাই দেইথিবা স্বরাষ্ট্রমন্ত্রী কহিছন্তি। কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযান কার্যকারিতা নিয়ে বিস্তৃত সমীক্ষা করেছেন। সমগ্র শিক্ষা অভিযান অধীনে পাণ্ঠি প্রদান এবং এর কার্যান্বয়ন সমীক্ষা করে মন্ত্রী শ্রী প্রধান এর তৃতীয় পর্যায়কু দক্ষ এবং স্বচ্ছ ঢঙ্গে কার্যকরী করা উপরে গুরুত্ব প্রদান করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী প্রধান কহিছেন সমগ্র শিক্ষা অভিযান প্রধানমন্ত্রী পোষণ অভিযান উল্লাস পিএমশ্রী ও অন্যান্য যোজনাগুলি সম্মিলিত করে

0: নমস্কার ভৌণী, আপনার স্বাগত করছু আমার এই নারী মহল পরিসরক। ভৌণী, আজর যুবপিঢ়ি নিজের ভবিষ্যৎক নিয়ে স্পষ্ট, স্থির এবং একনিষ্ঠ, এই দিগরে নিজের লক্ষ্যক পাইবা পাই কঠিন পরিশ্রম করুছন্তি এবং উদ্যম জারি রাখিছন্তি। কিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হেবাকু চাহুছি তো কিয়ে প্রশাসনিক সেবারে যোগ দেবাকু চাহুছন্তি। আজ আম সহিত অছন্তি প্রশাসনিক সেবারে কৃতকার্য হইতিবা জনে ভৌণী, সে হলে অভিপ্সা দাস। তাঙ্কু টেলিফোন মাধ্যমে ভেটুছন্তি নির্মাল্য ওঝা।
1: নমস্কার, আমার কার্যক্রমকে আপনার স্বাগত এবং আমার কেন্দ্র তরফ আপনার অনেক অনেক অভিনন্দন। আপনার ওড়িশা প্রশাসনিক সেবা পরীক্ষার কৃতকার্য হয়েছেন, কেমতি লাগুছি?
2: বহুত খুশি লাগুছি।
1: এথিপাই আপনার মনরে আসিলা কিমিতি যে মু এই প্রশাসনিক অধিকারীটি হেবি বলি?
2: মু এটা ছোট বেলে এটা কি সবুলে আমার আসে যে লেখা হো কি এম কোন।
1: আজ্ঞা।
2: কোন সময় রহি মু সে লেখুছিলি কি আই ওয়ান্ট টু বি এন আইএস অফিসার। এইটা মু বাপা মু মাইন্ডে পসেছিলে কি মু ভিতরে দেখিছিলে সে ক্ষমতা কি মু প্রশাসনিক সেবারে যোগ দেলে।
1: আজ্ঞা।
2: মু ডিফারেন্ট ক্রিয়েট করি পারিবি সমাজ পাই।
1: প্রশাসনিক অধিকারী টি হেবে বলি, তবে এথিপাই কি প্রস্তুতি আরম্ভ কলে কেবে ঠারু?
2: মু সিভিল সার্ভিসেস পাই সিরিয়াসলি প্রিপারেশন 2023 রু আরম্ভ কলি। কলেজ টাইম রে মু সেমতি সিলাবাস দেখুথিলি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস দেখুথিলি, টাইম হয়ে পাওয়া সেই পুরো সিরিয়াসলি প্রিপেয়ার করে পার নি। গ্রাজুয়েসন সরি সারা পরে মু ঠিক টাইম রে প্রিপেয়ার কলি। আমার টেন্থ মু ব্লেস সেক্রামেন্ট হাই স্কুল পুরী রু করেছি, টুয়েলথ মু মাদার্স পাবলিক স্কুল ভুবনেশ্বর, গ্রাজুয়েসন মু বিএসসি অনার্স এগ্রিকালচার ওইউএটি রু করেছি।
1: আজ্ঞা। আপনার এটি যে পরীক্ষা পাই কি কোন আপনার বিষয় রাখিলে?
2: আমার অপশনাল অ্যানথ্রোপোলজি ছিলা।
1: আপনার কৃষি বিজ্ঞানর ছাত্রী, কিন্তু অ্যানথ্রোপোলজি ভলি গোটিয়ে বিষয় কো কাহি কি বাছিলে?
2: অ্যানথ্রোপোলজি এইটাই মু বাছিলি, কারণ অ্যানথ্রোপোলজি রে আমি মানুষ্য সমাজ বিষয়ে জানি পারু।
1: আজ্ঞা।
2: তাঙ্কর কিমিতি সেমানে কাহি কি গোটে প্রকারর কি বিলিফ সিস্টম হেলা,
1: সেমানে
2: কোন পাই এটা ফলো করুছন্তি কি বিষয়ে মু বহু জানিয়া কো পাইলি। কৃষি শিক্ষা যেত করুলি সেত জাগুক পাইলি কি বহু সারা সময় কম হচ্ছে লোক মানুষ তাঙ্কর যে ব্যবহারটা বিহেভিয়ারাল তাঙ্কর যে কজটা বহুত সোশিয়াল ফ্যাক্টর হেলা কি আউ সব ফ্যাক্টর যোগ সেটা হচ্ছে। তো অ্যানথ্রোপোলজি পড়িকি মতো সেটা বহু ওয়াইড স্পেকট্রম রে তাঙ্ক বিষয়ে বুঝিয়া সুযোগ মিললা।
1: আচ্ছা। অ্যানথ্রোপোলজি সহিত তো আহরি অনেক গুড়িয়ে বিষয় থাকে, এই সব বিষয় পাই কি আপনার সময় কেমতি দৌতলে?
2: মু প্রথমে স্টার্ট করেছিলি কি মু সিলাবাস দেখিছিলি, তারপরে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস গুলা দেখিছিলি, সাহায্যরে মু সেই থিমস গুলাক বাছিছিলি কি কোনটা অধিকা প্রশ্ন আসুছি তা দ্রু সেইটা কু অধিকা প্রায়োরিটি দেইকি সেই হিসাবে মু টাইম ম্যানেজমেন্ট মু করেছিলি কি এই বিষয়টা মু অধিকা পড়িবি কারণ অধিকা প্রশ্ন আসু।
1: আজ্ঞা। আপনার দিনক কেতে ঘন্টা পরিশ্রম করুলে?
2: ঘন্টা তো মু সেমতি দেখেনি কিন্তু মু টার্গেট ওরিয়েন্টেড বেশি পড়ুছিলি কি এই দিনরে মতে এই টার্গেটটা সরাইবার আছে।
1: আজ্ঞা।
2: 6 ঘন্টা 8 ঘন্টা কি কেবে 10 ঘন্টা বি যাইছি।
1: আপন তো যেতেবেলে ভাইবা সামনা করলে কেমতি লাগিছিলা আপনাকু?
2: মু আগুরু মক টেস্ট করে দিছিলি ইনস্টিটিউট রে, তো সেইকি মু টিচার মানে মু ত্রুটি উপরে মতে গাইড

শ্রোতবন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট্রু সকাল 9টা পর্যন্ত প্রচার করা যাচ্ছে কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রমের পুনঃ প্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8টা বাজি 15 মিনিট্রু সকাল 9টা পর্যন্ত শুনেপারে। হ্যালো বারিপদা কার্যক্রম নিজ পছন্দর গীতক সামিল করা চাহুলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টার অপরাহ্ন 5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 0679225405। পুনি থরে কই রাখুছি শ্রোতাবন্ধু, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টার অপরাহ্ন 5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 0679225405।

0: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি আদিত্য নারায়ণ দাস। মুখ্য সম্বাদ, মন কি বাতরে আসন্তাকালি দেশবাসীঙ্ক সহ ভাব বিনিময় করিবে প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত যোজনায় ভর্তি হবার তিনদিন পূর্বরু রোগীঙ্কু সমস্ত প্রকার স্বাস্থ্য পরীক্ষা সুবিধা প্রদান করা যাব কহিলে স্বাস্থ্যমন্ত্রী। সম্বলপুর জেলার শীতলষষ্ঠী পর্ব পালন পাইঁ 1,08,00,000 টাকার আর্থিক অনুদানকু মুখ্যমন্ত্রীঙ্ক অনুমোদন এবং ছতিশা নিযোগ ও নীতি সব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আসন্তাকালি পুরীঠারে হেব অনুষ্ঠিত। বিস্তৃত সম্বাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি পূর্বাহ্ন 11টা সময়ে আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে দেশবাসীঙ্ক সহ ভাব বিনিময় করিবে। কার্যক্রমর এহা হব 134তম সংস্করণ। কার্যক্রম আকাশবাণী ও দূরদর্শনর সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল আপ্রে মধ্য উপলব্ধ হব। এহা মধ্য আকাশবাণী, ডিডি নিউজ, পিএমও এবং সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় ইউট্যুব চ্যানেলে সিধা প্রসারিত হব। হিন্দি ভাষার প্রসারণ পরে আকাশবাণীতে কার্যক্রমর আঞ্চলিক ভাষান্তরণ প্রসারণ করা যাব। রাতে 8টায় আঞ্চলিক ভাষান্তরণর পুনঃ প্রসারণ করা যাব। ভুবনেশ্বর লোকসভা ভবনরে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্ক অধ্যক্ষতায় রাজ্যের কার্যকরী হেউথিবা স্বাস্থ্যকার্ডর কার্যকারিতা সম্পর্কে এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের প্রমুখ বেসরকারী হসপিটালে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও গোপবন্ধু জন আরোগ্য যোজনার হিতাধিকারী পাই বিভিন্ন সুবিধা সুনিশ্চিত করা উপরে বৈঠকরে গুরুত্বারোপ করা যোজনার হিতাধিকারী পাই সহায়তা ব্যবস্থা সুনিশ্চিত করা আবশ্যক পদক্ষেপ গ্রহণ পাই মন্ত্রী ডক্টর মহালিং নির্দেশ দিয়েছেন। রোগী ডাক্তারখানায় ভর্তি হবার তিনদিন পূর্বরু সমস্ত প্রকার পরীক্ষাকু আয়ুষ্মান ভারত যোজনার প্যাকেজ মাধ্যমে নিঃশুল্ক ব্যবস্থা করা এবং চিকিৎসা পাই আসুথিবা রোগীঙ্ক সহ উত্তম ব্যবহার প্রদর্শন করিবা পাই মন্ত্রী বিভাগীয় কর্মচারীমানঙ্কু পরামর্শ দেইছন্তি।
1: ভর্তি পূর্ব যাহা টেস্ট হব সেটা প্যাকেজ রে ইনক্লুড আছে এবং সে পয়সা প্যাকেজ রে বহন করা যাবে এবং এই অ্যাওয়ারনেস টা লোকঙ্ক পাখরে মধ্যে রহিবা কথা। এই কথা আমি ক্লিয়ার কাট ভাবরে হসপিটাল যে মানে কর্পোরেট হসপিটাল র আসছিলে অথরিটি তাঁকু ক্লিয়ার কাট বুঝাইছু এবং তাঁকু পুরা স্ট্রিক্টলি কোহা হয়েছে যে জনসাধারণ কু সমান ভালো ব্যবহার দেবে, ভালো তাঁকু আতিথ্য দেবে, গোটে উত্তম চিকিৎসা দেবে।
0: বৈঠকরে স্বাস্থ্য বিভাগ সচিব অশ্বতী এস, রাজ্য জনস্বাস্থ্য নির্দেশক, স্বাস্থ্য বিভাগের অন্য বরিষ্ঠ অধিকারী মানে ও বেসরকারী হসপিটালর প্রতিনিধি মানে উপস্থিত থিলে। সম্বলপুর জেলার শীতলষষ্ঠী পর্ব পালন পাই ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ পক্ষরু 1,08,00,000 টাকার আর্থিক অনুদান রাশি প্রদান করা যাব। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্ক নির্দেশক্রমে চলিত বর্ষ জেলার 21টি কমিটিকু এই আর্থিক অনুদান রাশি প্রদান করা যাবে বলে জানাপড়ছে। মুখ্যমন্ত্রীঙ্কর এই নিষ্পত্তিকু সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ স্বাগত করিবা সহিত ওড়িশার পর্বপর্বাণি ও জানিযাত্রাকু বিশ্ব দরবারে এক অনন্য পরিচয় প্রদান করিব বলে কহিছন্তি। ক্ষেত বচাও পদক্ষেপক দেশব্যাপী এক জাতীয় অভিযানের পরিণত করা উপরে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গুরুত্ব প্রদান করেছেন। নয়াদিল্লিরে ক্ষেত বচাও অভিযানের প্রস্তুতি নিয়ে এক উচ্চস্তরীয় বৈঠকের অধ্যক্ষতা করে মন্ত্রী শ্রী চৌহান অভিযানকু কৃষিজীবী, কৃষিক্ষেত্র এবং গ্রামাঞ্চল সমন্বয় ক্ষেত্রে অধিক ব্যাপক করা আহ্বান দিয়েছেন। সারর সন্তুলিত ব্যবহার, পানিপাগ সম্বন্ধীয় আহ্বানকু দৃষ্টিতে রাখি চাষীঙ্কু সময়োচিত পরামর্শ, পঞ্চায়েত স্তরের সক্রিয় অংশগ্রহণ এবং যোজনার সুফল সিধাসলখ গ্রামাঞ্চলে পৌঁছাইবা এই অভিযানের মুখ্য উদ্দেশ্য বলে মন্ত্রী শ্রী চৌহান কহিছন্তি। এইসব ক্ষেত্রগুলিক উপরে প্রাথমিকতা প্রদান করিবাকু শ্রী চৌহান কৃষি অধিকারীমানঙ্কু আহ্বান দেইছন্তি। এই অভিযান আসন্তা সোমবার ঠারু জুন 30 তারিখ পর্যন্ত দেশ